বলে ইয়াকে মেঘালিয়া এস এল এস এ কিছনাথ সরকার কি জুডিশিয়াল অফিসার ওয়াগি নংক্রে মনসিয়াও ভা কি ওয়ে রাব ইয়াকি আন ওয়াগি সেন ভালাং নেবন্তা ও দাপন মান ইয়াগনি কাকাম কা ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি দাপন মান ক ইয়াকে ন্যাশনাল লোক আদালত কওয়া আর ইয়ং উসনাম আর হাজার আর ফনরু হাওয়ার কবিকারি নে কসঙি হাওয়াই কলাম ওয়াও ও আকাশবাণী নিউজ ও মেম্বার সেক্রেটারি এন এ এল এস এ ও সঞ্জীব পান্ডে দ অংু ওয়াকি থমু গোপন বাই ইকন আকি হুরি হুরা দা ইবসুক দে ওপনু না ইয়াই কয়ু কিট ইয়ং কয়ু বিছার লিংবা ইয়ে ছিমবন তা লঙ্কি পাইবা দ অংু ওয়াই কন আট ও বোন জাই দে ছিম হাকি পর ইয়ং লোক আদালত ইবকন থুপ ইকি মকদুমা ওলে কামসি কি কামথক লিংবা কি ছেক ওকি কাম তো নবং কনি খুব ওয়ান কুফি না স্টেশন ইয়ং আকাশবাণী শিলং

কাবদুমি লাপই রু সাকা বক জঙ্গিনী প্রোগ্রাম কি সও সময় বমেনতাকে জানমিয়ে ইয়াগিনী প্রোগ্রাম লওয়ালাম শিপি পালপিন বেট পিন বিয়াং দা কফাম বাট হুম ইউনিট চমক আকাশ ফানি শিলং তাত হাদু বিনি শ্যাম বিয়াং হকই কপর খুবলাই ফি বারো কেনে কেদে আকাশ ফানি শিলং